আকাশ শুনি রাউরকেলা শ্রোতাবন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্জ যোগে প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রমের কিছু হিন্দি কথাচিত্রর গীত প্রথমে আসন্তু শুনিবা জুলি কথাচিত্রর কণ্ঠশিল্পী কিশোর কুমার সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন গীত রচনা আনন্দ বক্সী

শ্রোতাবন্ধু কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আপনার টিউন করেছেন 102.6 এফএম কু শুনেছেন কতটি হিন্দি কথাচিত্রর গীত সিনে সঙ্গীত কার্যক্রমে মোহরা কথাচিত্রর পরবর্তী গীত কণ্ঠশিল্পী পঙ্কজ উদাস গীতরচনা ইন্ডিভার।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আন্তর্জাতিক যোগ দিবস পরিপ্রেক্ষী আজ এই বিশেষ কার্যক্রমক স্বাগত আপনার। শ্রোতা বন্ধু, আমি জানন্তি বিশ্বক একসূত্রে বাঁধিবা, বিশ্বজনক স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দেবা, যোগর প্রচার প্রসার পাই বিশ্বগুরু ভারত প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। যোগর উপকারিতা ও যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে 2014 মসিহার প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসুছে। এথর এহা দ্বাদশ বর্ষে পদার্পণ করেছি। চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় রয়েছে যোগা ফর হেলদি এজিং অথবা স্বাস্থ্যকর বার্ধক্য পাই যোগ। এই পরিপ্রেক্ষীরে আজির কার্যক্রমে আলোচনার বিষয় রয়েছে স্বাস্থ্যকর বার্ধক্য পাই যোগ। তবে এ বিষয়ে আলোচনা করিয়া পাই আমস অছন্তি জনাশুনা যোগ প্রশিক্ষক তথা প্রাকৃতিক চিকিৎসক খগেশ্বর ওঝা। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: আজির এই কার্যক্রমক আপনার স্বাগত করছু।
1: ধন্যবাদ
0: স্যার। আমি জানন্তি প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতিক যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস পালিত হয়ে আসুছে। এই দিবস পালনর উদ্দেশ্য কোণ, চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কোণ রয়েছে, এই বিষয়ে টিকে অবগত করাইবে।
1: আমার 2014 মশিয়া সেপ্টেম্বর 27 তারিখে জাতিসংঘর অধিবেশনরে আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি সমগ্র পৃথিবীকে প্রস্তাব দিয়েছিলে যে যোগ দিবস পালন করিবা পাই।
0: আজ্ঞা।
1: এবং সেই বর্ষ ডিসেম্বর 11 তারিখে জাতিসংঘর পরবর্তী অধিবেশনরে 193টি দেশর প্রতিনিধি মধ্যে 177 জনকর স্বীকারোক্তি পাই বিশ্ব যোগ দিবস ভাবে জুন 21 তারিখকে নির্ধারণ করাগলা। এর প্রকৃত উদ্দেশ্য লা যোগ হচ্ছে ভারতের এক মহান সংস্কৃতি, প্রত্যেক ভারতীয়ঙ্কর জীবনশৈলী মধ্যে যোগ পরিদৃষ্ট হুয়ে। এবং যোগ দ্বারা ভারতীয় মানকর যে চলনি চিন্তাধারা উন্নতি পরিলক্ষিত হুয়ে, যাহার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সমস্ত সুখর রহন্তু, শান্তির রহন্তু, সম্বর্ধনশীল হুয়ন্তু।
0: আজ্ঞা স্যার,
1: এই কথাটিকে সমগ্র বিশ্বরে প্রসারিত করিবা পাই, সারা বিশ্ব জানু এবং এহাকু গ্রহণ করু, এহাদ্বারা সমগ্র বিশ্বরে উন্নতি শান্তি প্রগতি এসব আসি পারিব, এহাকু লক্ষ্য রাখি আমার প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি যোগ দিবস পালন করিবা পাই এক প্রস্তাব প্রস্তাবনা করেছিলে। এবং তাহা যা হোক প্রভুঙ্ দয়ারু তাহা পারিত হল। আমার মূল লক্ষ্য হচ্ছে আমার ভারতের সংস্কৃতি হচ্ছে বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্ব হচ্ছে কুটুম্ব পরি, এবং আমার আউ গোটি চরিত্র হচ্ছে আত্মবত সর্বভূতেষু যহ পশ্যতি স পণ্ডিত। সে দৃষ্টি সমগ্র পৃথিবীতে যোগকে উপযোগ করে যোগর উপকারিতা সমস্ত পৃথিবীবাসী পাঁচ এই লক্ষ্যে যোগর সম্প্রসারণ পাই যোগর উপযোগ পাই সমস্ত জীবনশৈলী যোগটা এক দৈনন্দিন ব্যবহারিক ভাবে পরিদৃষ্ট হো, এই লক্ষ্যে যোগ দিবস পালন করা যাচ্ছে।
0: তবে যোগ প্রকৃতরে আমার সমস্ত জীবনকে নিরোগ রাখবার সহায়ক হয়ে থাকে বা সুখ সমৃদ্ধি আড়কু আমাকে আগে নিয়ে থাকে।
1: আজ্ঞা।
0: তবে প্রত্যেক বর্ষ জুন 21 তারিখে বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসুছি, চলিত বর্ষ এহা দ্বাদশ বর্ষে পদার্পণ করেছি। তবে এই দ্বাদশ বর্ষ পাই বিশ্ব যোগ দিবসর থিম বা বিষয়বস্তু কোণ রয়েছে?
1: আমার এবর্ষর থিম রয়েছে যোগা ফর হেলদি এজিং, মানে যে মানে বয়স্ক সেমানে কিন্তু সুস্থ রহবে, সেই লক্ষ্যে যোগা ফর হেলদি এজিং করা হয়েছে।
0: তাহলে স্বাস্থ্যকর বার্ধক্য
1: যোগর একান্ত আবশ্যকতা এটা অনুভব করা যাচ্ছে।
0: তবে আপনার যেমনি কহিলেন চলিত বর্ষ আন্তর্জাতিক যোগ দিবসর বিষয় রয়েছে যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্য পাই যোগ, তবে কহিবে এপরি এক বিষয় চয়ন করা পছরে উদ্দেশ্য কোণ রয়েছে?
1: এইপরি চয়ন করার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে বয়স্ক ব্যক্তি মানে সেমানে সুস্থ রহন্তু এবং তাঙ্ক ভিতরে যোগ মাধ্যমে এক সুস্থতা আনিবার এক জাগরণ সৃষ্টি হো। বিশেষ করে আমি দেখা যায় প্রকৃতরে যে এজেড যে বয়স্ক সে হচ্ছেন আমি অত্যন্ত প্রেসিয়স মূল্যবান আসেট বা মূল্যবান সম্পত্তি, সে পাখু আমি অনেক ଅନୁଭୂତି ପାଉ, ଅଭିଜ୍ଞତା ପାଉ, ଏବଂ ଆମ ଚଳଣୀ ଭବିଷ୍ୟତ ଚଳଣୀଟାକୁ ସେଇମାନେ ଆମକୁ ଆମର ସେମାନେ ପ୍ରକୃତ ଦ୍ରଷ୍ଟା, ଆମକୁ ସେମାନେ ଆଲୋକ ଦେଖାନ୍ତି ସେମାନେ। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଘରେ ତାଙ୍କର ନିଜର ପିତାମାତାମାନେ ବୟସ୍କ ହୋଇଯାଇଥିଲେ ମଧ୍ୟ ତାଙ୍କର ପ୍ରଥମ ଗୁରୁ ଭାବରେ ତାଙ୍କୁ ବାଟ ମାନେ ଆମକୁ ବାଟ ଚାଲିବା ଶିଖାନ୍ତି। ତେଣୁ ସେମାନଙ୍କର ଯେତେ ସୁସ୍ଥ ରହିବେ ତାଙ୍କର ଲଞ୍ଜିଭିଟି ସେତେ ବଢ଼ିବ। ତେଣୁ ତାଙ୍କ ପାଖରୁ ଆମେ ଅନେକ ଆଶା କରିପାରିବା, ଆମ ଚଳଣୀ ସେମିତି ସୁବିଧା ହେବ, ଆମେ ସମୃଦ୍ଧ ହୋଇପାରିବା, ତାଙ୍କୁ ଛାଡ଼ିକରି ଆମେ ସମୃଦ୍ଧ ହୋଇପାରିବାନି। ତେଣୁ ସେମାନେ ସୁସ୍ଥ ରହନ୍ତୁ, ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ସିନିୟର୍ସ, କେୟାର ଟୁ ସିନିୟର୍ସ। ତେଣୁ ଇଏ ହେଉଛି, ଆମେ ସିନିୟର୍ସ ମାନେ କେୟାର ନେବାକୁ ହେଲେ ଇଏ ହେଉଛି ଗୋଟିଏ ଉତ୍ତମ ମାଧ୍ୟମ ଯୋଗ, ଯେଉଁଟାକି ଅତି ଅନାୟାସରେ ସୁସ୍ଥ ଜୀବନଯାପନ କରିପାରିବେ।
0: ତେବେ ସାର୍ ଏଇଠି କୁହନ୍ତୁ ଯେ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର ବାର୍ଦ୍ଧକ୍ୟ ପାଇଁ ଯୋଗ ସାମ୍ପ୍ରତିକ ସମୟରେ ଏହାର ପ୍ରାସଙ୍ଗିକତା କେତେ ରହିଛି ଏବଂ ଏହା କିପରି ଭାବରେ ସମ୍ଭବ ହୋଇପାରିବ?
1: ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମର ଖାଦ୍ୟ କୁହନ୍ତୁ, ଜଳ କୁହନ୍ତୁ, ବାୟୁ କୁହନ୍ତୁ, ପ୍ରାୟ ସବୁଗୁଡ଼ିକ ପ୍ରଦୂଷଣ ପୂର୍ବ ଅପେକ୍ଷା ବର୍ତ୍ତମାନ ପ୍ରାୟ ସମସ୍ତେ ପ୍ରଦୂଷିତ ଅବସ୍ଥାରେ ରହୁଛେ। ଏହି ଅବସ୍ଥାରେ କେବଳ ଏକମାତ୍ର ଗୋଟିଏ ଜିନିଷ ଯୋଗ, ଯେଉଁଟାକି କଲେ ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କର ଶାରୀରିକ ମାନସିକ ଆତ୍ମିକ ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବ, ଉନ୍ନତି ହେବ, ଏବଂ ସେମାନଙ୍କ ଶରୀର ମଧ୍ୟରେ ଯେଉଁ ଶାରୀର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିଧାନ ଅଛି, ଯେଉଁ ସିଷ୍ଟମ୍ସ ଅଛି, ସେଗୁଡ଼ିକ କ୍ରିୟମାଣ ହେବେ ଏବଂ ସେମାନେ ସୁସ୍ଥତା ଅନୁଭବ କରିବେ। ସେଥିପାଇଁ ବୃଦ୍ଧ ବ୍ୟକ୍ତିମାନେ ସୁସ୍ଥ ରୁହନ୍ତୁ। ସୁସ୍ଥ ରହିବା ପାଇଁ କେବଳ ପିଲା କିମ୍ବା ସ୍କୁଲ ପିଲା ହେଲେ କି ଯୁବକ ହେଲେ ଏଇମାନେ କେବଳ ଯୋଗ କରନ୍ତୁ କଥା ନୁହେଁ, ଯେଉଁ ବାର୍ଦ୍ଧକ୍ୟରେ ଉପନୀତ ହେଲେଣି ସେମାନେ ଯୋଗ କଲେ ସେ ସୁସ୍ଥ ରହିପାରିବେ, ଏହି କଥାଟିକୁ ପ୍ରସାରିତ କରିବା ପାଇଁ, ଜାଗ୍ରତ କରିବା ପାଇଁ ଏହା ଉପରେ ଷ୍ଟ୍ରେସ୍ ଦିଆଯାଉଛି।
0: ଆଜ୍ଞା, ତା ସହିତ ଆମେ ଯଦି ନିୟମିତ ଭାବରେ ଯୋଗାଭ୍ୟାସ ସାନରୁ ବି ଆରମ୍ଭ କରିବା, ସାନ ହେଉ କି ଯୁବାବସ୍ଥାରୁ ଆରମ୍ଭ କରିବା କି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯିଏ ଚାହିଁବେ ଆରମ୍ଭ କରିବେ, ସେମାନେ ଏହି ଯୁବା ଅବସ୍ଥାରୁ ଯେତେବେଳେ ବାର୍ଦ୍ଧକ୍ୟ ଆଡ଼କୁ ଯିବେ ବା ବୃଦ୍ଧାବସ୍ଥାରେ ପହଞ୍ଚିବେ ସେମାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରହିବ ବା ସେମାନେ ସୁସ୍ଥତା ଅନୁଭବ କରିପାରିବେ। ତେଣୁ ବାର୍ଦ୍ଧକ୍ୟ ଅବସ୍ଥାରେ ଯେଉଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ବା ଅନ୍ୟାନ୍ୟ ସମସ୍ୟା ଦେଖାଯାଉଛି ସେଥିରେ କିଛିଟା ସେମାନେ ସେଥିରୁ ରକ୍ଷା
1: ପାଇପାରିବେ।
0: ତେଣୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର ବାର୍ଦ୍ଧକ୍ୟ ପାଇଁ ଯୋଗ ଏକାନ୍ତ ଜରୁରୀ। ତେବେ ଯୋଗ ଦ୍ୱାରା ଆମେ କିପରି ଭାବରେ ଉପକୃତ ହୋଇଥାନ୍ତି, ଏହାର ଉପକାରିତା ବିଷୟରେ ଟିକେ ଅବଗତ କରିବେ?
1: ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଯୋଗ ହେଉଛି ଏଭଳି ଏକ ସୂକ୍ଷ୍ମ ବିଜ୍ଞାନ ଆଉ ୱେ ଅଫ୍ ଲାଇଫ୍, ଜୀବନର କଳା, ଯାହାଦ୍ୱାରା କି ଯୋଗ କଲେ ହିଁ ଲୋକମାନେ ସୁସ୍ଥ ରହିବେ, ଯୋଗ କଲେ ହିଁ ତାର କ୍ରିୟମାଣ ଶକ୍ତି ବଢ଼ିଯିବ, ତାଙ୍କର ଶାରୀରିକ ବିଧାନ ସବୁ କ୍ଷେତ୍ରରୁ ଶକ୍ତ ହେଇ ଉଠିବ, ନିରୋଗ ହେଇ ଉଠିବ। ଯୋଗ ଇଜ୍ ଦ କିଲର୍ ଅଫ୍ ଅଲ୍ ଡିଜିଜ୍। ତେଣୁ ସମସ୍ତ ରୋଗର ଦୂର କରିବାର ଏକମାତ୍ର ମେଡ଼ ଔଷଧ ହେଉଛି ଯୋଗ। ଯଦି ବାସ୍ତବ ଭାବରେ ଜଣେ ଯୋଗନିଷ୍ଠ ହୁଅନ୍ତି, ଯୋଗ ଗ୍ରହଣ କରନ୍ତି, ଉପଯୁକ୍ତ ଭାବରେ ଯୋଗୀ ଜୀବନଯାପନ କରନ୍ତି, ରୋଗ କେବେ ହେବନି। ଯେଉଁ ରୋଗ ଥିବ, ଯାହା ବିକୃତି ଥିବ, ସେସବୁ ଦୂର ହେଇଯିବ।
0: ତେବେ ସାର୍ ଏଇଠି କୁହନ୍ତୁ, ଯୋଗ ରଖେ ନିରୋଗ, ଏହାର ଯଥାର୍ଥତା କେତେ ରହିଛି?
1: ଯେହେତୁ ପ୍ରମାଣିତ ହୋଇଗଲାଣି, ବୈଜ୍ଞାନିକ ଭିତ୍ତିରେ ହେଉ ବା ବ୍ୟବହାରିକ ଭିତ୍ତିରେ ହେଉ, ଆମେ ଦେଖୁଛୁ ଯେଉଁମାନେ ଯେଉଁମାନେ ଯୋଗ କରୁଛନ୍ତି ସେମାନେ ପୂର୍ବ ଅପେକ୍ଷା ସୁସ୍ଥ ରହୁଛନ୍ତି। ଯେହେତୁ ପ୍ରମାଣିତ ହୋଇଗଲାଣି, ସେଥିପାଇଁ ଏଥିରେ ନିଃସନ୍ଦେହରେ କୁହାଯାଇପାରେ ଯେ ଯୋଗ କଲେ ଜଣେ ମଣିଷ ନିରୋଗ ରହିବ।
0: ଶରୀରକୁ ସୁସ୍ଥ ରଖିବାରେ ଯୋଗର ଭୂମିକା ଯଥେଷ୍ଟ ରହିଛି। ଆମେ ଯଦି ଯୋଗାଭ୍ୟାସ କରିବା, ଆସନ ପ୍ରାଣାୟାମ ଏସବୁ କରିବା, ତାହେଲେ ଆମର ଶରୀର ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରହିବ ଏବଂ ଆମର

শ্রোতা ভৌণী আপনার জাঁতি পিতৃ ও পিতৃত্ব বন্ধনক সম্মান জনাইবা প্রত্যেকবর্ষ জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব পিতৃদিবস ভাবে পালন করা যায়। এই বিশেষ দিনরে সন্তান মানে নিজ বাপাঙ্ক প্রতি কৃতজ্ঞতা জনাইবা সহ সেমানক ত্যাগ এবং অবদানক স্মরণ করে থাকে। যুক্তরাষ্ট্র আমেরিকার সোনোরা স্মার্ট ডোর নামক জনে মহিলা নিজ পিতাঙ্ক স্মৃতিরে এহাকু প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন। 1910 মসিহারে প্রথম থর পাই জুন মাসের তৃতীয় রবিবার এই দিবস পালন করা যাইথিলা। পৃথিবীর বিভিন্ন স্থানরে এহা ভিন্ন ভিন্ন তারিখরে মধ্য পালিত হুয়ে।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচান আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 431তম ভাগ, প্রযোজনা সুহাস মাহান্তি।

0: শ্রোতা বন্ধু, আপনার এবার শুনে প্রগতিশীল কার্যক্রমে বিকশিত ভারত অভিযান সম্পর্কে এ সম্পর্কে আজ আমি অবগত করাউলে রাউরকেলার জনে খুব জনাশুনা সমাজসেবী তথা সাংবাদিক শ্রী বিবেকানন্দ দাস।
1: আজ

বন্ধু, আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে। এবে আসুন জাঁ নেবা আমার আজির চলিত অধিবেশনরে প্রসার হওয়ার থাকা কার্যক্রমগুলিক সম্পর্কে কতটি সূচনা। সূচনার পরে পরে শুণবে কতটি হিন্দি ভক্তিগীত। 6:20 আকাশবাণী দিল্লি রয়েছে সংস্কৃতরে সম্বাদ। 6:30 শুনিপারে আইসিসি মহিলা টি-20 বিশ্বকপ 2026 আজ ভারত এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলা যাকে থাকা ম্যাচর সিধা প্রসারণ রিলে করে প্রসার করব আকাশবাণী দিল্লি। আপনার শুনিপারে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত এবং নিউজ অন এয়ার আপ মাধ্যমে আপনার শুণবে 6:30 সম্বলপুরী গীত, 6:45 আঞ্চলিক সম্বাদ রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর, 7:02 আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর শুণবে সম্বলপুরী ভাষার আঞ্চলিক খবর, 7:15 ওড়িয়ার সম্বাদ এবং 7:30 কিষাণবাণী কার্যক্রমের আজ শুণবে আত্মনিয়োজনের পনিপরিবা চাষ আলোচনা করেছেন রাজগাঙ্গপুর ব্লকর খজুরিডিহি গ্রামর মহিলা চাষী জিরা টপো। আজ রাতে 8টায় রয়েছে সিনে সঙ্গীত কার্যক্রম, 8:30 সমাচার দর্পণ কার্যক্রম রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর, 8:45 সমাচার সন্ধ্যা এবং রাতে 9টায় ইংরাজি সম্বাদ রিলে করব আকাশবাণী দিল্লির, 9:15 কার্যক্রম শুণিপারে বিবিধ ভারতীর। আজ রাতে 10টায় গীত এবং গজল কার্যক্রমে শুণবে অনুরাধা পৌড়াল এবং পঙ্কজ দাস গাই কতগোটি গজল, রাতে 10:30 লোকগীতর কার্যক্রমে শুণবে পালা পরিবেশন করেছেন চন্দ্রশেখর দাস এবং সাথী, এবং পরিশেষে রাতে 11টায় হিন্দি সম্বাদ রিলে করব আকাশবাণী দিল্লির। শ্রোতাবন্ধু, এ লা আমার আজির চলিত অধিবেশনের প্রসার হওয়ার থাকা কার্যক্রমগুলিক সম্পর্কে কতটি সূচনা। এবে আসুন জাঁ নেবা আমার আসন্তাকালি প্রসার হওয়ার থাকা কার্যক্রমগুলিক সম্পর্কে।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজর হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: ও বিরসু ভাই,
1: হই দাদা, জুহার জুহার।
0: হই গা জুহার।
1: আরু চাষি ভাই বহন মানে আপন মানকে বি
0: জুহার। আর স্বাগত আমার কিষান বাণী কার্যক্রম ন।
1: হই আরু চাষি ভাই বহন মানে আমার এই কিষান বাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফনু প্রসারণ করা যায়সি।
0: বিরসু
1: হ্যাঁ দাদা,
0: দেখ গা গাঁ ঘর কথা কেনতা কেনতা চালুছে যে।
1: কেনতা আরু চালবা দাদা, গাঁ ঘর যেনতা চালবার কথা হেনতা না চালিছে আউ কেঁ, সুরুখুরুথি চালিছে কহিলে চলবা আউ।
0: হই যাকে যেনতা পচরাবনি সবে হেই কথা হি কয়েছন, কেনতা অছ? হ্যাঁ ভাল অছে। সিধা সিধি কথা সরে দেশন নি কেঁ।
1: হই
0: হলে দেখব তাঁকর ভিতর কথা কি তাঁকর মনর কথা দেখব বইলে কেতে জঞ্জাল থি থিসন, সবকর না কিছু না কিছু গোটে অসুবিধা থিসি হি থিসি।
1: হই ই জীবন অছে বইলে নিহাতি অসুবিধা তো রহবা হি রহবা দাদা।
0: হই বলে কথাটা যেটা সেইটা ন সবু কথা কি লোক মানে উশাস হসি কি হি উড়ে দেশন নি কেঁ।
1: হই তো ই যেন দেহ পাইন কথা যদি পড়বা,
0: হই
1: দেখব সবকর দেহে কিছু না কিছু বিমার অছে আর বাহারবা বি।
0: হই নিহাতি সে কথা উপরে বসব কি কহব বইলে কেতে কথা লম্বি যা নি কেঁ।
1: হই কে কহ আমার অঁটা দুখাউছে, কে কহ আমার গোড় দুখাউছে, কে কহ আমার সুগর হয়েগলা, কে কহবা মোর বিপি কম হয়েগলা কি বেশি হয়েগলা, এই বাকি সব অসুবিধা মান রয়েছে।
0: নিহাতি বিরসু নিহাতি, আর লোক সেই হিসাবে না দুঃখে কষ্টে যেনতা সেনতা হয়েকি চলুছেন বাকির কথা।
1: হই
0: দেখুছ লোক বাক আগে এনতা থিলে যে লোক মানে শহে বর্ষ উপরে বঞ্চুলে।
1: হই হই
0: হেটা বি পুরা ঠন ঠন চালুলে ভার বহুলে নি কেঁ।
1: হই
0: হলে আজকাল লোক মানে দেখব কে কুজা কুজি কে কাঁ রকম সকম এটা বেমার সেমার হয়েকি রুছন আর যেন বচবার দিন কাল যেটা অছে আমার হারাহারি যে 70-80 হেউলা হেটা বি কমি কমা করে 60 পৌঁছি গলান, সেনে বি দেখব কেন কথা কেতবে কাঁ ঘটুছে 20-30 বর্ষর বি লোক মানুষ আর জীবন এত রহবার নি।
1: হই তো ই যেন আধুনিক হয়েগলা আমি এখানকা,
0: হই
1: সবু জিনিসর যাবার আসবার লাগি গাড়ি ঘোড়া খাইবার লাগি হলে সেই সার দিয়া খানা আর কিছু যদি দেহ পায় নসিগলা বলে সে ট্যাবলেট উপরে ট্যাবলেট আমি খাই চালুছু।
0: হই তামি তামি।

0: আগেরনি
1: হই হই তো আগেকা আমার অজা দাদা কথা ধরনো, কিছু যদি অসুবিধা হয়েগলা বলে কেন ছালটাকে কি কেন চেয়ারটাকে বাটি বুটা কি পি দেউথিলে ঠিকঠাক হয়ে যাউথিলা।
0: হই পুরা চাঙ্গা নি কাই
1: হই তার সঙ্গে কাম পুতা তো এটা করুথিলে দেহ পায়ে ঠিকঠাক রহুথিলা, হলে ইহাতে তো আমার যেন গোড় হাত চালবারটা সেটা বি কমিগলান, তার সঙ্গে রোগ প্রতিরোধ শক্তি এন্তান কমি যাইছে, তার লাগি বনে রকমের অসুবিধা মান হচ্ছে, তো সে যুগে যেটা চালু লা সে যুগকে আমি কে আনি নাই পারু ভাই দাদা
0: পারমা চাহমা হেলে যাইকি নি কে
1: হই
0: দেখুছ আমার গাঁ ঘর লোক এখেন সে বাকির আর মেহনত নি না
1: হই হই
0: চাষবাস করি কাজে কুড়ু হোছন এখেন তো ইহাতে যেটা এখন মিলুছে এক টঙ্কিয়া চাউল এটা বি ফ্রি হয়ে গলান
1: হই
0: বরস বরস লোক খাউছন
1: হই হই
0: বলে কাম বুতা করবা লাগে চিন্তা নিন জায়গা জম মানকে মাইট মানকে বিকি সার দিলেন সিয়াড়ে
1: হই তো
0: আর আগে যেটা লোক মানে যেটা চাষবাস করলে নিজের চাষ করলা খাদ্য খাউলে বলে দেখ লোক মানে যদি তাঁকর যদি কিছু গোটে অসুবিধা হেলা কি তাঁকর কোর্ট কচেরি বলা কাম হেবা বনের লোক ভি চালি চালিকি পৌঁছি যাওয়া আম সুন্দরগড়কে
1: হই তো
0: বলে দেখ বলে সেতকি বেলে লোক মানে কেতে স্ট্রং থিলে আর সেতকি বেলে তাঁকর খান পান কহিলা বলে ভাত তুন যেটা হেবা চাউল ডাল ধরি যাওতলে বাটে রাঁধি রাঁধিকি খাইকি যাওতলে সেমানে হেটা বি চালি চালিকি
1: হই তো
0: হেলে ইহাদে আমি যদি সুন্দরগড় জিমা কহেমা আমার সুন্দরগড় জিমা কি খেতে দূর কাহিঁ কেন কে জিমা কহেলা বেলকে বাটগুটা কেনে সে সিঙ্গড়া রে পকড়ি রে ভাত তুরে হেন খাউছু
1: হই
0: হলে কে রাঁধিছে কাঁ করছে কেনতা করছেন তার কিছু ঠিক নাকি আমি খোঁজ খবর ভি নি নেবার
1: হই
0: এনতা দেখমা বলে আমার খান পান টু নেইকিরি আমার শরীর র মেহনত নিন সবু এনতা হেইকিরি সবু গোটে জাগান থমিকি রহি যাইছে আর বেমার সেমার আমি হেউছন
1: হই হই হই ইহাদে শুনবারকে মিলুছে যোগা করলে ঠিক হয়ে যা কইকি আর ইহাদে এখান আমার ভাই বোন মানে যোগ করবারকে খুব পছন্দ করুছন আর আগেকা মুনি ঋষি মানে সে যোগ করি হি কেতে কথা সে জাঁপারুলে তাঁকর দেহ পায়ে ঠিকঠাক রহুলা
0: মানে তাঁকর নীতিদিনিয়া তাঁকর যোগচর্যা গোটে রহুলা
1: হুম হুম হুম
0: আর যেতালে বি তাঁকর সেটি সামিল রহবা বলে সমস্ত নিরোগ রহুলে ভল রহুলে নাই কে
1: হই
0: বলে ইহাদে সে বাগির নিন আমার যেটা লোক বাগ যেতে ভল ব্যায়ামকে করুন কি কিছু বি করুন দেখব হলে বি সে বেমার সেমার হচ্ছেন বলে তাঁকর খান পান বি ভুলি নাই না
1: হুম হুম তো কথাটা পকাবার উদ্দেশ্য এইটাই যে আজ হচ্ছে অন্তরাষ্ট্রীয় যোগ দিবস কইকিরি
0: হই হই
1: তো যোগর মহত্ব তো আমি মানে সবে জানিছু
0: নিহাতি গা
1: যোগ কলে কাণা কাণা সব লাভ হচ্ছে কইকিরি তো এই যেন যোগর শক্তিটা আমার ই ভারতন বেশি করেছিলা এটা ধীরে ধীরে বড়িকি আমার অন্তরাষ্ট্রীয় স্তরণ বি পৌঁছি যাইছে
0: বুঝলে এটা গোটে বঢ়িয়া কথা নি কে
1: হুম
0: আমার ভারত বর্ষনু বাহারিকি এটা বাহারকে গলা পৌঁছিলা বলে এখন বিশ্বস্তরীয় হয়ে গেলান এটা
1: হই
0: বলে আমার ভাই বোন মানে নিহাতি ধ্যান দেবার কথা এটার উপরে কি আমার গাঁ ঘর লোক নিহাতি দিনে নিহাতি যোগ লাগি টিকে সময় বাহার করবার কথা আর নিহাতি করবার কথা
1: হই দাদা
0: জানিছু আমি স্বাস্থ্য হি সম্পদায় নি কে
1: হুম তো এইটাকে আমার দৈনিক জীবনচর্চা যদি সামিল করমা বলে আমার দেহ পায়ে ঠিকঠাক রহবা আর ঠিকঠাক রহলে আমার কাম বুতা বি ঠিকঠাক করে পারমা
0: হই গা হই হলে দেখমা ই ভিতরে ভিতরে আমার যেটা কি আমার লোক বাগ যে করম পুড়িয়া হয়ে যাচ্ছন করম পুড়িয়া হয়েকি ভি চাষবাসকে হালকা পুলকারে নেউছন আমার যদি ক্ষেত বাইর অছে বলে আমি ভল করিকি ভল খাই পারমা কি নি
1: হই
0: আর দেহে পেন বি ভল রহবা হলে দেখ আমার যেন চাষবাস করুছু আমার যেন সবু ক্ষেত বাইর অধিকা ফসল পাইমা অধিকা আমি কমামা এই চক্কর হি অছু আমি
1: হই
0: আর ইতার দ্বারা আমি রাসায়নিক সারমানকে অধিকা ব্যবহার করুছু আর তার দ্বারা কি আমার কেনা ক্ষেত খলিয়ান যেটা অছে খারাপ হতে হতে যাচ্ছে জৈবিক চাষ হয়ে নি পারবার না সিয়াড়ে
1: হই
0: আর যদি এখেন যদি আমি সুধরিকে চেষ্টা করমা বলে বহু দূরকে পলে যাচ্ছু আমাকে সময় লাগবা
1: হই
0: হলে বি কাঁ করমা বেল থাউ থাউ ইহাদে আমি সুধরি যিমা বলে হইপারে দুই দিন লাগু চার দিন লাগু আমি রাস্তাকে আসি পারমা হি পারমা
1: হই তো তার লাগি আমার এই জুন মাসর এক তারিখ নু
0: হই
1: মাস শেষ তক ক্ষেত বাঁচাও অভিযান যেন চালিছে এইটা বিশেষ করে এইটা হি মুখ্য উদ্দেশ্য আয় যে আমার ক্ষেত বাইর যেন রহিছে কি আমার মাইট মা যেন রহিছে তাকে কেনতা আমি তার স্থিতিটাকে বজায় রখমা এইটা হি তার মূল মন্ত্র আয় আর তার উপরে আমার সরকার হো কি আমার যেন কৃষি বৈজ্ঞানিক মানে রহিছন সেমানে হেলে কি আমার কৃষি বিজ্ঞান কেন্দ্রর আজ্ঞা মানে যেন রহিছন সেমানে বি বনে করি প্রয়াস করুছন আর সেমানে আমার চাষি ভাই বোন মানকে ଇ କଥା ଉପରେ ବୁଝଉଛନ୍, କାର୍ଯ୍ୟକ୍ରମମାନ ଦେଖଉଛନ୍, ଆରୁ ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମଟା କେନ୍ତା ସଫଲ ହେଇପାର୍ବା ହେଥିର୍ ଲାଗି ସେମାନେ ଲାଗି ପଡ଼ିଛନ୍।
0: ହେଲେ କଥା ପଡ଼ିଲା ଯେ ଆମର ଭାଇ ଭଉଣୀମାନେ ଯେନ୍ତା ଟିକେ ଧ୍ୟାନ ଦେବାର କଥା, ଆରୁ ଆଗ୍କେ ଏକ ପାତ କଢ଼େଇକିରି ବାହାର କଥା। ମାନେ ଏତେ ଯେନ୍
1: କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ ହଉଛେ
0: ସବୁ ଆମ୍ରି ଲାଗି ହେ, ଆମର ଉନ୍ନତି ଲାଗି ହେ, ଆମର କ୍ଷେତ୍ର ଉନ୍ନତି ଲାଗି ହେ ନିକେ। ହେଲେ ମାଟି ମା କେବେ ଧୋକା ନି ଦେସି, ଯାହା ବି କରବ, ଯେନ୍ତା କରବ, ଯେନ୍ ହିସାବରେ କରବ, ନିହାତି ତୁମକେ ସେଇ ହିସାବ ନ ବଢ଼େଇକିରି ହିଁ ତୁମକେ ଦେଇଥିସି।
1: ହଇ ତ ଇ ଯେନ୍ କଥା ପଡ଼ଲା କ୍ଷେତ ବଚା ଅଭିଯାନ,
0: ହଇ ହଇ
1: ହେ ବାଗିର ବହୁତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ଚାଷୀମାନଙ୍କ ଲାଗି କରାହେଇଛେ, ସରକାର ବନେ କରିଛନ୍।
0: ଆରୁ ସରକାର କଥା ଯେତେବେଳେ ବାହାରୁଛେ ବିର୍ଷୁ, ଆର୍ ଏନ୍ତା ଦେଖ୍ମା ବୋଇଲେ ଆମର ସରକାର ତ ଆମର କିଷାନ କଲ୍ୟାଣ ଭାଗ ଦୁଇ ଯେନ୍ କିଷାନ ବିକାଶ ଲାଗି କରିଛନ୍ ବୋଇଲେ ସେ କଥାମାନଙ୍କି ବି ଆମକେ ଧ୍ୟାନ ଦେବାର କଥା।
1: ହଇ କେତେ କେତେ ସବୁ ନୂଆ ନୂଆ ଯୋଜନାମାନ ଆମର ଲାଗି କରିଛନ୍, ଆମର ଚାଷର କେନ୍ତା ଉନ୍ନତି ହେଇପାରବା କହିକିରି, ଆରୁ ଚାଷର ଉନ୍ନତି ହେଉଛେ ଦାଦା?
0: ନିହାତି ଗା ନିହାତି। ଆର୍ ଏନେ ଏନ୍ତା ଦେଖ୍ମା ବୋଇଲେ ଆମର ଯେନ୍ ସୁବିଧା ଅଛେ ଦେଖ୍ବ, ଆମର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କୃଷି ବୀମା ଯୋଜନା କରିଦେଇଛନ୍। ଆମେ ଯେନ୍ ବି ଚାଷବାସ କରୁଁ, ଯେନ୍ତା ବି କରୁଁ, ଯଦି କିଛି ଅସୁବିଧା ହେଇଯାଉଛେ କି ଆମର ଦୈବୀ ଦୁର୍ବିପାକ କିଛି ପଡ଼ିଯାଉଛେ ବୋଇଲେ ଆମର ଇ ବୀମା ଯେନ୍ଟା ଅଛେ ଆମକେ ଇନେ ସହାୟତା କରବା।
1: ହଇ ତା ସାଙ୍ଗେ ଦାଦା ଆମର ଯେନ୍ ଜଙ୍ଗଲୀ ଜୀବଜନ୍ତୁ ଯଦି କିଛି ନୁକସାନ କରିଦେଲେ ଆମର ଫସଲ ମାନଙ୍କର, ସେ କଥା ବି ଇନ ସାମିଲ ଅଛେ।
0: ବଢ଼ିଆ ଆଗା ବୋଇଲେ ଆମର ଭାଇ ଭଉଣୀ ଇ କଥା ମାନେ କେବେ ଧ୍ୟାନ ଦେବାର କଥା। ଆର ଏନ୍ତା ଚାଷବାସ ଯଦି ଭଲ କର୍ମା ବୋଇଲେ ଏମ୍ଏସ୍ପିର ତ ଗ୍ୟାରେଣ୍ଟି ଅଛେ,
1: ହଇ
0: ଇନେ ଅଧିକା ଆମେ ଚାଷବାସ କର୍ମା ବୋଇଲେ ଅଧିକା ଫାଇଦା ବି ପାଇମା, ଆରୁ ନିଶ୍ଚିତ ଆୟ ଯେନ୍ଟା ଅଛେ ନି କାଏଁ
1: ହଇ
0: ବୋଇଲେ ଆମେ ତ ଜାଣି ପକେଇଥିମା କି ଆମେ ଏତିକି ଧାନ କର୍ମା ବୋଇଲେ ଇ ବଛର ଆମର ଏମ୍ଏସ୍ପି ଏତିକି ଅଛେ ବୋଇଲେ ଆମେ ଘିର ଘିର ହିସାବ କିତାବ ହାତେ ହାତେ କରି ପକାମାନ।
1: ହଇ ତ
0: ଆରୁ ଏନ୍ତା ହେବାର ଦ୍ୱାରା ଆମର ଯେନ୍ ବଜାର ଦର ଯେନ୍ଟାକି ଉତ୍ତର ଚଢ଼ାଉ ହେଉଛେ କି ନାଇଁ ଦିନ ରାତି, ହେନୁ ଆମେ ମୁକ୍ତି ହଉ
1: ହଇ
0: ବୋଇଲେ ଇନେ ବି ଆମେ ବେଫିକିର ରହିଲା।
1: ତ ବନେକରି ଆମର ଯୋଜନାମାନ କରାହେଇଛେ, ସେ ଭିତରୁ ଖାଦ୍ୟ ଉତ୍ପାଦନ ଯେନ୍ ଅଛେ 2024-25 ନ ଆମର 357.73 million ton ଖାଦ୍ୟ ଉତ୍ପାଦନ ହେଇଥିଲା।
0: ହଇ ହଇ
1: ସେ ଭିତରୁ 150.18 million ton ଆମର ଚାଉଲ, ଆରୁ 1 million ton ଧାନ, ଆରୁ 117.94 million ton ଗହମ ଉତ୍ପାଦନ ହେଇଥିଲା, ଆରୁ 18.59 million ton ଆମର ଯେନ୍ ମୋଟା ଅନାଜ ଯେନ୍ତା ଇ ଆମର ରହିଲା ମକା, ବାଜରା, ମାଣ୍ଡିଆ ଇ ବାଗିର ସବୁ ଉତ୍ପାଦନ ହେଇଥିଲା
0: ବୋଲେ ବିର୍ଷୁ।
1: ହଁ ଦାଦା,
0: ଆମର ତ ଏନ୍ତା ବି ଦେଖ୍ମା ବୋଲେ ଆମେ ଡାଏଲ ଚାଷରେ ବି ଆମେ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ହେଇଯାଇଛୁ।
1: ହଇ ହଇ
0: ବୋଇଲେ ଆଗର ବାଗିର ଯେନ୍ତା ଆମକେ ବାହାରରୁ ଆମଦାନୀ କରବା ଲାଗି ନେଇ ପଡ଼ବାର ନ,
1: ଆରୁ ସେ ବାଗିର ଫୁଲ ଚାଷ କ୍ଷେତ୍ରନେ
0: ହଇ ହଇ
1: 301.36 lakh hectare ନ ଚାଷ କରବାର ଯୋଜନା କରାହେଇଛେ, ଆରୁ ଉତ୍ପାଦନ ଲକ୍ଷ୍ୟ ଯେନ୍ ରହିଛେ 3,707.38 lakh ton।
0: ବୋଇଲେ ଦେଖ ତ ଯେତେ ବି ଚାଷବାସ କରୁ ସବୁ ତ ବିକ୍ରି ବଟା ଲାଗି ଆମର ସୁବିଧା ହେଇପାରୁଛେ, ବୋଇଲେ ଆମର ଖରିଦ ବିକ୍ରିଟା ପୁରା ସହଜ ହେଇଛେ ନେ ନିକେ।
1: ହଇ ଦାଦା,
0: ଆରୁ ଦେଖ୍ମା ଆମର ଯେନ୍ ଚାଷବାସ କରୁଛୁ ଇନେ ସବୁନେ ରାସାୟନିକ ସାର ମୁକ୍ତ ଚାଷ କରବା ଲାଗି ଆମେ ଚେଷ୍ଟା କରୁଛୁ, ବୋଇଲେ ଜୈବିକ ଚାଷ ଉପରେ ଯଦି ପ୍ରୋତ୍ସାହନ ଦେଉଛନ୍ ସରକାର ବୋଲି ଆମେ ତାର ବି ଲାଭ ଉଠେଇ ପାରୁଛୁ ଇନେ, ବୋଇଲେ ଆମର ପର୍ଯ୍ୟାବରଣକୁ ବି ବଞ୍ଚାବାର ଲାଗି ଇନେ ଲାଭଟା ହେଉଛେ।
1: ହଇ ଆରୁ ଚାଷବାସ କରବା ଲାଗି ପଇସା ଦରକାର,
0: ହଁ
1: ଯଦି ଘରେ ପଇସା ନାଇଁ ନ ବୋଇଲେ ଚାଷ ତ ଆସ କେନ୍ତା କର୍ମା, ତାର ଲାଗି ଲୋନ୍ର ସୁବିଧା ବି ଅଛେ
0: ବୋଇଲେ ସେସବୁ ତ ଅଛେ ବିର୍ଷୁ। ଆରୁ ଇନେ ବି ଆଉ ଗୋଟେ ଧ୍ୟାନ ଦିଅ ତ, ଆମେ ଯେନ୍ତା ସବୁଦିନ କହିରହୁଛୁ କି ଆମର ପାଣିପାଗ କଥା କି ବଜାରର ଉତ୍ତାର ଚଢ଼ା ଯେନ୍ଟା ହେଉଛେ ବଜାର ଦର କଥା,
1: ହଇ ହଇ ହଇ
0: ବୋଇଲେ ଆମର ଇଟା ଗୋଟେ ସ୍ମାର୍ଟ ସୁବିଧା ନୁହେଁ କେ
1: ସତେ ଦାଦା? ଇଟା ଯେନ୍ ଘରେ ବସିକିରି ଇସବୁ କଥା ମାନକେ ଆମେ ଜାଣିପାରୁଛୁ, କେତେ କେନ୍ତା କାଏଁ ପାଣିପାଗ ରହିବା, ବଜାର ନ କେନ୍ତା କାଣା ଦରଦାମ ରହିଛି।
0: ଆରୁ ବଡ଼ ବଡ଼ ଚାଷୀମାନେ ଯେନ୍ଟା ଅଛନ୍ ଏଠି ଏଗ୍ରିଷ୍ଟାକ୍ ଯେନ୍ଟା ଲାଗିଛେ, ଯେନ୍ ଦ୍ୱାରା କି ଆମର ବଡ଼ ଚାଷୀର ପହଚାନଟା ଆମେ ପାଇପାରୁଛୁ ସରକାର ବି, ଆର୍ ଏନ୍ତା ଦେଖ୍ମା ସବୁ ଦୃଷ୍ଟିନୁ ବୋଇଲେ ଦୁଗ୍ଧ ଉତ୍ପାଦନରେ ବି ଆମେ ନମ୍ବର ୱାନ୍ ଆଉ।
1: ହଇ ବୋଇଲେ କେତେ ନୂଆ ନୂଆ ଯୋଜନା ଆମର ଲାଗି ସରକାରମାନେ କରିଛନ୍, ଆରୁ ତାର ଫାଇଦା ଯଦି ଆମେ ନେଇ ଉଠାମା ବୋଇଲେ ଆମନୁ ବୁଡ଼ବକ ଆରୁ କିଏ ରହିବା ଦାଦା?
0: ହଇ ଗା ହଇ ବୋଇଲେ ଦେଖ ଏନ୍ତା ତ ଯୋଜନା ଉପରେ ଯୋଜନା ସରକାର ତ ପୁରା ଆଗ୍କେ ପୁରା ମାଡ଼ି ଚାଲିଛନ୍ ନିକେ, ଆଉ ଦୁନିଆ ଭରରେ ଲୋକମାନେ ହଣାକଟା ଯୁଦ୍ଧ ହେଉଛେ କି ନାଇଁ, କାଁ ଘଟଣାମାନେ ଘଟି ଯାଉଛେ, ହେଲେ ଆମର ଗାଁ ଘର ଲୋକ କେତେ ବଢ଼ିଆ ବସିକିରି କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍ ଦେଖୁଛନ୍, କିଏ ପୁରା ଟିଭିରେ ଫିଲ୍ମ ଲଗେଇକି ଦେଖୁଛନ୍, ଏନ୍ତା ଆମେ ପୁରା ଫୁଲ୍ ମସ୍ତିରେ ଅଛୁ ନି।

0: দাদা, ই নানিয়াক কথামানকে তো শুনল।
1: দেখা যে হিসাবে আমার কথাটা বড়িতা নি নিশ্বাস নেবার বি সময় নিত লাগি লাগুছিল।
0: হই তো কাণা করমা, আমার যে সূচনা মান রয়েছে
1: হই
0: সেটাকে জনাই দেমা কে?
1: নিহাতি নিহাতি বইলে দেখ, ই পহিলা কি বজার হাটর কথা যেটা অছে নি কে
0: হই,
1: পরে এটা জানবার জরুরি হয়
0: হই বেলে জনাই দেউ। বেলে বজার হাট ন আলু কিলো পিছা রয়েছিল 20 টাকা, পিঁয়াজ রয়েছিল 25 টাকা, অদা 80 টাকা নেই 100 টাকা, লেসুন 150 টাকা নেই 160 টাকা, বিলাতি রয়েছিল 40 টাকা নেই 50 টাকা, বাইগন 30 টাকা নেই 40 টাকা, ভেন্ডি রয়েছিল 20 টাকা নেই 25 টাকা, বরবটি 25 টাকা নেই 30 টাকা, লাউগুটাকে 15 টাকা নেই 20 টাকা, জহ্নি 30 টাকা নেই 40 টাকা, কাঁকের রয়েছিল 20 টাকা নেই 30 টাকা, কঞ্চা কদেল 40 টাকা নেই 50 টাকা, করলা রয়েছিল 30 টাকা নেই 40 টাকা, বন্ধাকোবি 20 টাকা নেই 30 টাকা, ফুলকোবি রয়েছিল 40 টাকা, মাখন 20 টাকা নেই 30 টাকা, সারু রয়েছিল 50 টাকা, গাজর আর বিট রয়েছিল 40 টাকা নেই 50 টাকা, পুটল 40 টাকা আর কঞ্চা মির্চা রয়েছিল 80 টাকা কিলো।
1: বিশু
0: হ্যাঁ দাদা,
1: বজার হাটর কথা জানলা বলে
0: হই
1: চাল ই আমার পায়ন পাগর কথা। যেটাকি আমার স্মার্ট সুবিধা হয়নি কে
0: হই,
1: আমার চাষী ভাই বোন মানে তার লাভটা ভাল উঠা মেন
0: হই বেলে ডেরি নি করুগা জনে দেব ই সূচনাটাকে বি
1: হই হই হই।
0: বেলে আমার সুন্দরগড় জেলার পানপাগ বিভাগ কিরেইঠানু যেন সূচনা মিলিছে সেই হিসাবন আবার 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত সফাই রহবা, হলে বি কেন কেনা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে 8 মিলিমিটার তো বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেন তোলপবনটা বুহবা এইটা ঘন্টা প্রতি 8 কিলোমিটার দিয়ে বুহিপারে, আর তাপমাত্রাটা সবন এতকা 36 ডিগ্রি আর সবনু কম 26 ডিগ্রি সেলসিয়স রহিপারে, হেনতান আর্দ্রতাটা সবনু এতকা শতকড়া 60 ভাগ আর সবনু কম শতকড়া 19 ভাগ রহবা বলিকি সূচনাটা রহিছে।
1: বলে বীরসু
0: হ্যাঁ দাদা,
1: বলে দেখোগা দেখো সময় তো হেই আসলা নই নে
0: হই, তো ডেরি নি করু আমার চাষী ভাই বোন মানকে আমার ঠিকানাটা জনাই দেমা, যেন ঠিকানাকে পাইকি আমার কার্যক্রম বিষয় মতামত লেখি পারমে।
1: বেলে আমার ঠিকানা হচ্ছে
0: কিষানবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
1: বলে চাষী ভাই বোন মানে আমার এই কিষানবাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারকর তরফ প্রসারণ করা যাচ্ছে
0: হই, তো চাষী ভাই বোন মানে আজর লাগি শুক্রদাদা আর বীরসু ভাইকে বিদায় দন, জুহার।

শ্রোতা বন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমের শুণন্তু শেষ গীতটি। এক দুজে কে লিয়ে কথাচিত্রু গীতটি কণ্ঠদান করেছেন এসপি বাল সুব্রহ্মণ্যম।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুণবে সমাচার দর্পণ।

শ্রোতা বন্ধু আসন্ত শুনিবা আউ কতটি হিন্দি কথাচিত্র গীত। এবে শুনন্তু 1942 এ লভ স্টোরি কথাচিত্রর গীতটিরে কণ্ঠদান করেছেন কুমার সানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতাবন্ধু, এটি শেষ করছু আজির সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছি। এবে শুণতু সমাচার সন্ধ্যা এবং পরে পরে রাতে 9টায় রয়েছে ইংরেজি সংবাদ। রিলে করছু আকাশবাণী দিল্লি।

0: শ্রোতা বন্ধু, গীত এবং গজল কার্যক্রমে আজ শুণলে অনুরাধা পড়ুয়াল এবং পঙ্কজ উদাস গাইতে কতগুটি গজল। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30। এবে আসন্তু শুণবা লোকগীতর কার্যক্রমে আজ পাল্লা পরিবেষণ করেছেন চন্দ্রশেখর দাস এবং সাথী।
1: স্বামী কি।

ন করি তা গলার বর মাল্য দেই নিজ আজ্ঞা নিজ আবাস কু চালি গলে যেতবে আজ্ঞা সেই মদ্রদেশ পঞ্চি যাই সময় আজ্ঞা তাহলে দেবশ্রী না

0: চারু দামিনী গুরি সমন পছে সে বিমনে অনুগমন করি চাহি দেই জম পুছন্তি কাহি পাই আসুছ নিন্দি কর্মকুল অরণা কিস কান্দি কৌছ তুমে নেউছ মো পতি কু মুই রহিবি কাহি এ জীবনে অন্য পুরুষ আউ ছুইবি নাহি সাবিত্রী গোটিয়ে বর মাগিলে কহিলে হে সমন তুমি তো মো স্বামী কি নেই যাউছ কিন্তু মো কোলরে গোটিয়ে সন্তান দিও তথাস্তু বলি কহিলে যাও যৌ বর মাগুছ সে বর প্রাপ্ত হব হও যদি বর পুয়টিয়ে দেল তুমি তো মো স্বামী কি নেই যাউছ মু কাউর স্বরূপ পুয়টিয়ে পাই পারিবি জম কহিলে ধন্য নারী কুলর জন্মরে তোর লেখা হইছি আজি মতে তু ভসাই দেই তাহলে কন্দেই দৌছু কিন্তু সতী নারী অছু বলি তো স্বামী তুম পাই পারুছু তুমে নেউছ মো পতি কু মুহি রহিবি কাহি এ জীবনে অন্য পুরুষ আউ ছুইবি নাহি যমরাজা কহিলে
1: শ্রোতাবন্ধু লোকগীতর কার্যক্রমরে শুনিলে পালা পরিবেশন করিথিলে চন্দ্রশেখর দাস এবং সাথী আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘটিরে সময় বর্তমান রাতি 11টা হেবাকু যাউছি এবে শুনন্তু হিন্দিরে সংবাদ রিলে করি প্রসার করুছো আকাশবাণী দিল্লিরো।